0: বাইরা?
1: না দিদি, শুনতে নেই, ঢুকে বলিস না।
0: কি ভাইয়া, এটি রাতে কি দিদি আর কি?
1: দিদি ভিতরে এলিস না, তোমার ঘরে বাড়ি রাখো যা।
0: না দাদা, কি বাড়ো হ্যালো মায়া, ওরা সদস্য ইয়া জবরদস্তি ভর একজনা মহিলা আনু ভাই পড়ি পঠাই দিন কি দিদি নর কানুনে কারবাই গছ ভোলি প্রহরী চৌকি মন পরাম সফলতা সঙ্গে ভেটন জামলা।
2: মহিলা কিশোরী বা বাল বালিকা মাথি হিংসা ভয়মা সহের নবসে সহায়ক লাগি পয়সা নলাগ্নে নেপাল প্রহরীক 100 বাল হেল্পলাইন 10-9-8 র মহিলা আয়োগ 11-42 ফোন কর বা স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায়িক সমিতি সঙ্গে সম্পর্ক কর।
3: ছোরীকে
2: বিয়ে আনি লাগে তুই ভার
3: কি নাম তো ভর্খর 17 কি লাগে না?
2: ও বাবু, অস্ট্রেলিয়া বসনে কেটে রান্না বস, ছোরী পানি খুশি নেই ছে, ত্রিশুরে হামিলে তো বিয়ে গরিদিনে নিয়ে রয়েছে গরম।
3: হেট কাকি অভিমানী, ত্যস্তো লোভমা পর্নু হোলা ভন্নে মলাই লাগেকো থিয়ো না। ছোরীলাই রাম্রোসঙ্গ পড়ায়ে দেশ বিদেশ আফি ঘুমাইছেন নি, বিদেশ জানে বিয়ে গর্নুপর্ছ তো। হেদুস কাকি, বিশ্বসঙ্গ পুগি বিয়ে গর্নে গরাউনে দুবেলাই 30,000 জরিমানা বা 3 মহিনা কয়েক সজায় হুন্ছ। উমের নপুগি গরেকো বিয়ে সো তো বদর পনি হুন্ছ।
2: ও হো র নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
4: यदि कोही महिलाको इच्छा विपरीत जबरजस्ती प्रलोभन देखाई प्रेम सम्बन्ध बनाई पद प्रतिष्ठा या पैसाको मोहमा पारेर या झुक्याएर राखिने यौन सम्बन्ध जबरजस्तीकरण हो। कसैले 18 वर्ष भन्दा कम उमेरको बालिकालाई निजको मंजूरी नै लिएर यौन सम्बन्ध राखे पनि यो जबरजस्तीकरण नै हुन्छ, यस्तो कार्य दण्डनीय छ। खबरदारी गरौं, कुनै कसैलाई यस्तो परेमा उजुरी गरौं र कानूनी कार्यवाही गरौं।
3: नेपाल सरकार विज्ञापन बोर्ड।
5: धूमपानका कारण आज मलाई फोक्सोको क्यान्सर भएको छ, यही गल्तीका कारण केही दिनमा मेरो जीवन समाप्त हुनेछ।
1: त्यही धूमपानका कारण मेरो पहिलो बच्चा अपाङ्ग जन्मियो, दोस्रो बच्चा पनि जोगाउन सकिन।
5: मलाई मुख र घाँटीको क्यान्सर छ, बाँचेर पनि म मलाई तुङ्गे भयो, म अलिकति पनि हिँड्न सक्दिनँ, स्वास्थ्य स्वास्थ्य समस्या देखियो। धूमपान गर्न छोडौ, स्वस्थ जीवन बाँचौ।

0: আর২৯৯ 2083 সাল ভিট 11-12 গতে স্থানীয় দক্ষিণ নগরপালিকা 10-3 নির্মাণ করেছে ওজন সুদিন কুম্বা তথা সেবা কেন্দ্র কোয়ত্রাজি ধর্ম গুরুপুরী তোমা থসিন মুখোশী জুদাঠার রাপি প্রাণ প্রতিষ্ঠা ঝিমসা পূজা মানুষ ও অভিষেক ওয়ান হলে ভয়তা আমাতা দাসুভাই দিদি বহনী লগায়ত ইষ্টমিত্র সম্পূর্ণ জানকারী লাগে এসে সূচনা মারফত হার্দিক অনুরোধ প্রদর্শন সাথে রাত্রি প্রাণ প্রতিষ্ঠানকারী সভা পালন হয়ে অভিষেক ওয়ান প্রসাদ গ্রহণ করিবিরহন সম্পূর্ণ এসে সূচনা মারফত হার্দিক অনুরোধ করেছেন
1: এগারো গতক দিন বুদ্ধ বাছন গ্রন্থ কাকির বাছন গড়ে না বারো গতক দিন রাত্রি প্রাণ প্রতিষ্ঠানে ঝুমসা পূজা মানিক অভিষেক ওয়ান বিরোধ ভয় করছেন
0: জাঙ্গ শেরপা অধ্যক্ষ লোনি শেরপা কোষাধ্যক্ষ নীল শেরপা সচিব এবং সম্পূর্ণ গুন্ডা পরিবার সোনি দক্ষিণ নগরপালিকা 10 শুরু করে।

মুখিতর্ক রকম ভাগ তবাড়ি সাধন নম্বর একিম করে সম্বন্ধে সূচনা আদরণীয় শ্রী আগ্রহী মহানুভাবি তপাইলে আপনি সবারী সাধনক বাস্তব রূপমা বুঝাউন পর্ণ সুবারী কর নবীকরণ বস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেঁকা লাগে সম্বন্ধিত যাতায়াত কার্যালয়মা গর কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভোচার গর্ন অগি সবারী কর তথা বস্তুর একিম গর্ন তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুনে বিমা আপনি বুঝায় করকো রকম আপনি সবারী নম্বর একিম গর্ন হুম এসে সূচনা মারফত অনুরোধ করি। কৃষি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়